0: 他开了，他发大礼哦，让我卡里卡配的我给他礼哦，把他外力高勒开了礼哦，把他外力高勒开了礼哦，把
1: 他外力高勒开了礼哦。
0: নমস্কার, ও আলাদিকারী কাপড় রয়েল শুনতে উল্লা রেডিও সফলতা,
2: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।
3: নমন লাইভ

0: আগেরও
1: নয় খাওয়া দিন বাবা শুক্রপতি মাত্র খাঞ্চু
2: বাবার আউনা ঢিলো খাও আগের আ খা বনে শুনি না
1: বাবা আউদিন আসে মাম্মা।

0: বাবু কে বলে তো মামুকে মায়া লাগত না
1: মায়ের দুপে জানাকে মায়া লাগত দুবাই জানা সঙ্গ বসন চাহু নত্র মকস্রে সঙ্গ নি বসে না হজুরে থাকে বাবালে হজুরলে কত্তি মায়া গর্ষিন ছ
2: বাবু হামিলে মাফ করে দেউ বাবা আমি মিলেরে বসো আই